0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
5: এথর কৃষ্ণচন্দ্র স্বাইঙ্ক রচনারে শিল্পী গীতা পটনায়ক।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনিলে আধুনিক গীতর কার্যক্রম সুর লহরী। কার্যক্রম প্রসারিত হেউছি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। আরম্ভ করুছু সুগম সঙ্গীতর কার্যক্রম। প্রথমে শিল্পী বাবুল সুপ্রিয়, গীতিকার পঞ্চানন নায়ক, সঙ্গীত পরিচালনা কৃষ্ণচন্দ্র।

0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

পরবর্তী শিল্পী বিভু কিশোর, গীতিকার নির্মল নায়ক, সঙ্গীত পরিচালনা মলয় মিশ্র, চলচ্চিত্র তত্তে মোরাণ।

শুদ্ধ জেন্ডা যে তার ওটে আহার যে তার ওটে আহার কুড়ে নবসি জলরে নবসি কুড়ে

0: যে তিনি পুরার বিজয়ী যে রামচন্দ্র বাটরে যাও যাও গোটিয়ে কদম্ব ফুল পাইলে, মন ভিতরে বিচার কলে ইয়ে কদম্ব ফুলটি গছর সরি পড়ি যেমি শুষ্ক হয়ে যাইছে, মোর পত্নী সীতা সেইপরি শুষ্ক হয়ে পড়িথিব,
1: তাঙ্ক মুখমণ্ডল এইপরি
0: মলিন হয়ে পড়িথিব, তেণু মন ভিতরে চিন্তা করছন্তি বাবু কোন করিবি, এ কদম্ব ফুল পরিকা মোর সীতা হয়েথিব, বীর হে যে কেউ দিন।

0: তুমি কেমো সমান
1: যদি বাড়ি আমার সহ যুদ্ধ করা আসব তাহলে সিনা আমি পারিবা না ইয়ে যদি গোটে বাড়ি চার আসিছি তাকে কোণ আমি পারিবা না আর তুমি গুম্ফা ভিতরে কাহি লুচুছ কারণ কন
2: হনুমান
1: কাহি লুচুছ গুম্ফা ভিতরে আস কি চাইল দেখবা কি আসছি চাল দেখবা কি বাড়ি আছে দেখ
3: চালু চালু টিকি দেখবা চালু
1: নল নীল শোষণ জাম্বান হনুমান সমস্তে যাই দেখিছেন আরে কেড়ে সুন্দর মূরতি কেড়ে সৌন্দর্য নবদুর্বাদল কান্তি হে প্রভু
3: জটা বলকল ধারি
1: বানপ্রস্থ বেশ ধারী

দিল্লি পার্লে জালিম গার্লফ্রেন্ড এই চলচ্চিত্রর গীত শুনছন্তি শিল্পীলে অরিজিৎ সিং এবং সুনিধি চৌহান। গীত রচনা করছন্তি কুমার, সঙ্গীত পরিচালনা জাতীন্দর সাহা।

0: হিন্দি সুগম সঙ্গীতক রমারে শুনিলে গীত আকাশবাণী জয়পুর আমার পরবর্তী কার্যক্রম শুনন্তু চাষবাস কথা
1: আসন্তু আজির চাষবাস কথারে জানিবা কোলথ চাষ সম্পর্কে। ওড়িশার জলবায়ুরে কোলথ চাষ এক লাভজনক ফসল, এহা কম পরিশ্রম এবং কম পানিরে ভল অমল দেইথায়। বিশেষ করে শারদ ধান কাটিবা পরে বলকা আর্দ্রতারে এই চাষ করা যাইথায়। সাধারণত সেপ্টেম্বর মাসরু অক্টোবর মাসর শেষ সপ্তাহ মধ্যে কোলথ বুণিবা সবুঠার ভল হয়েথায়। কোলথ চাষ পাই বালিয়া দোরসা বা নিগিড়া মাটি অধিক উৎকৃষ্ট হইথায়। এহা অল্প খারিয়া বা অম্লীয় মাটিরে মধ্য ভল অমল দেইথায়। ভল অমল পাই কিছু উন্নত বিহনকু আমি ব্যবহার করিপারিবা, যেগুড়িক মধ্যে রয়েছে উর্মি

আরে সে কন্ধমাল বার যা নলে কালা হাঁডি বার যা কি নলে আমার কোরাপুট জেলার গন্ধেক যা তুই স্বর্গী কমন অফরা বল মাত্র গোট গোট বাড়ে স্বর্গী কমন বিলকুল নাই জৈব বিবিধতা বলে তুই জন কইলিস কি নাই ইতির মাটি বিনে শীতের মাটি বিনে ইতির পানি পাক বিনে শীতের পানি সেটার পাই বলি এটা সেন্তি এলানি বললাইনি সে জন আমার জন আসি বুঝাইতে লাগি নাই গোচমন লাগাইল নাকি নাই।

0: এ জঙ্গলে লেখা সেজন আমার অঞ্চলের ভিতরে সেটাকে লড়াক দিয়েছি, সেটা দিয়েছি আর সেটা লড়াক মিশা দিয়েছি। আর যদি আমি সেটি কাই খন্তের চাকুন্ডা মাকুন্ডা আনি করে যদি সেটি লাগাইব সেটি লড়াকে জৈব বিবিধতা আমি রক্ষা করবাকে লাগছি। আমার যেতকি আমার যখন পুরনা বন জঙ্গল আছে কি গছ কুটাচ্ছে সেটাকে বঞ্চাইবাকে লাগছে। এবার দেখ মূল গছ সব কাটি ফিঙি দিলু, মাত্র এবার যদি তুই খোঁজ গুছল মূল গছ ন মিলেনি কোন দিকে লাগাইব, সেটার আমার পুরনা গছ পত্র সব জিয়াই করে সময় এবার আছে তেবে যাই করে রাখা সেটা সব আমার যখন জৈব বিবিধতা সেটা বঞ্চছি।
1: আলে
0: জোর কথাবার্তা না উনি
1: মন শ্রদ্ধা কলাপরে গীত গুড়ে শুনি।
0: হ্যাঁ সেটা শুনো
1: আলে।

0: গীত শুনলু
1: শুনলি কাই মামা
0: গীত তুই সিনা সারদা আইলুস নাকি মাত্র লোক মিশা খন্ডে জন্ম খাতা এই জন্য মুই কইতেলি কিনা জৈব বিবিধতা বলি জীব জন্তু পশু পক্ষী বন জঙ্গল সব কথা কইতেলি কিনা সে উপর ফরেস্টি বাবু পচারলি আছি মুই এটা শুন দেও
1: আলে শুন দেও
2: আলো বাবু জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার
2: তোমার পরিচয় লব দেও বাবু
3: মু শশাঙ্ক শেখর মহারণা
2: ফরেস্টর
3: ফরেস্টর আছে পাত্রপুর সেকশন।

0: ফরেস্টিবাবু সারদা এরিছি নাকি গীত তো সেমতি আছে সুয়াদ সুয়াদ মাত্র আবার গীত শুনলে নাই তুই মিশা গোটে বেটাঘাট শুনে
1: সেটা কা তোকে কইতে কইবি বলতে রেলি কাইটা বলে এজন পিলা টকি মনকে আজিকালি জন্ডিস বলবাটা হেলানি মামা জবর হেলানি
0: বিন বিন রোগ হইছে তো খারাপ মাস আর এ ভিতরে তো পানি পুনা মনে বাড় সে বাটাইছি এবে আরি সেটা পাই সে রোগ হইছে আলে কার জিগাইলি তো কেন
1: জিগাইলি আছে গাই আলে শুন দে
2: আলে দিদি জুয়ার
3: জুয়ার
2: আলে দিদি তোমার পরিচয় খিন্ডিক দিয়া
3: মনার রত্নমালা সরাবু পালিগুড়া আসা
2: কত বরস পরে হেলা দিদি
3: মত 18 বরস হেলানি
2: এজন আশা দিদি হই করি
3: হ্যাঁ
2: এলে তো তুমি লোককে দেখু দেখু রোগ কাই রোগ হেলা তো জানি যে জানি পারবা আসবে
3: হ্যাঁ জানবি
2: হেলে দিদি এজন মা মানে গর্ভে রেবা বেলে কাইটা কাইটা খাইলে পিলাকে জন্ডিস হয়েছে কি সেমতি কিছু নাই
3: নাই সেমতি কিছু নাই জন্ডিস হবাটা তার খাইবা জিনিসরে জন্ডিস নাই
2: হেলে দিদি এই যন আমি শুনলুনি জন্ম হেলা পিলাকে জন্ডিস হেলানি বলি করি হেলে জন্ডিস হেলা বলি আমি জানবা কেমতি করি আর জানলে কাই করবা
3: জন্ডিস হেলানি বলি তার আখি হলদিয়া আর দেহ মোটা হলদিয়া হলদিয়া হলদি লগাইলা পরা হলদিয়া হলদিয়া দোষ সেটা পাই আমি জানবো যে তার জন্ডিস হেলানি বলি আমি মেডিকেল রেফর করে দেবো
2: বলে রেফর করে দেবে আস বলে তুমি মিশা ধরিকি যিবা আস কি কেনতি
3: আমি মিশা ধরিকি যিবু
2: হলে ধরিকি গলা পছে আসপতে যাই করে তাকে সেটি জয়েন করে দেবা
3: হ্যাঁ
2: তার পছে কাজ করাইনি সেখানে
3: সেটি জার্নালিস্ট টেস্ট করবে তারপরে এসএনসি আইসু ভিতরে রখবে আমি আমি পচারবে যে তোর বলে কোন কোন লক্ষণ দেখি করে তুমি আনলো বলে কইলে আমি কইবু তার পরিসরা চেক করলু তার আখি হলদিয়া পড়লা তার দেহ মুন্ড হলদিয়া পড়লা বলি কি আনলু বলে কইলে তাকে জয়েন করে দেবে
2: আলে সেটকে একা জয়েন করে দেবে তার পছে তাকে কাই কাই ওষুধ ওষা দেবে দিদি
3: তাকে রখবাই অক্সিজেন দেই কিনা তার জন্ডিস টেস্ট হলা পরে টেস্ট করবে তারপরে সে অক্সিজেন দেই কিনা তার সে তাঙ্কর উষ আছে তার মা ক্ষীর চিপুড়ি কিনা দেবা পাই কইবে আরে তাঙ্কর ড্রপ সিরাপ এটা যাক দুই অলি তিন বেলা করি করি কিনা দেবে
2: হলে হলে এলে জন জন্ডিস পিলাকে কত দিন পর আসি আসপত্র লগে রখবাই দিদি
3: সেটা কার 21 দিন রখলেনি কার মাসে হেলানি দুই মাস হেলানি
2: হলে সেই জায়গায় মাকে না রখতবে আইসু রখবে
3: সেই জায়গায় নাই পিলাকে একটা লগে রখবে তারপরে মা পাই অলগা রুম
2: আলে হলে মা পিলা মিশবাই কি নাই
3: মা পিলা সে পিলা কাঁদলে মা আর ড্রেস পাল্টাই করে ভিতরে ডাকবে দেখলে তার ক্ষীর দেওয়া পাই দেখবে
2: হলে হলে মা কে কাই পথি পুতা নাই নি
3: সিটি পতি নাই
2: হ্যাঁ
3: সে খাইব তেল হলদি এটা দেখি কম করবা পাই কইবে
2: হলে হলে পিলা কে এবে দেখা এবে জন্ডিস হেলা বলে ধাপে ধাপে নেলে পিলা ভল হই করি আইলানি কি কেনতি পিলা মানে মশা কেতে পরা পিলা জন্ডিস লগে মরি গলাইনি মশা
3: হ্যাঁ না আমি লক্ষণ দেখবু তার বলে সঙ্গে সঙ্গে আমি রেফর করি নেই যিবু বলে সে পিলা বঞ্চি করে আইলানি কার বেশি হেলানি বলে মাসে কি দুই মাস মিশা রখলেনি তার কম হেলানি বলে তার 11 দিন 10 দিন 12 দিন কি 8 দিন ভিতরে মিশা ভল হলে ছাড় দেলেনি
2: মানে হলে এবে তোমার হিসাবে দেখবাকে গলে কত পিলা মানে মুসা ভলেই করে আইলা আছত
3: হ্যাঁ
2: আরে কত পিলা মরলাই নাকি না
3: হ্যাঁ সেটা আগে আগে মরতিলে এবে নাই
2: আগে আগে বলে আগে কাই অসৌসার অভাব রে তারেলা বলি করি কি জানা
3: না তাকে হ্যাঁ মেডিকেল নেবা পাই খনে নারক আমি বেগি জিবু নাই বেগি জিবা বলে মিশা তাঙ্গ মন বেগি ভারবাটা নাই পিলাকে ইন্তি হেলানি বেগি ঘরর ঠিকছারে একা তাঙ্কে ভুল করবু বলে বেশি হেলা পরে নেই গেলেনি সেটা পাই নেউ নো লাস্ট টাইম হেলানি তাঙ্গ মরি গেলেনি
2: নাই বলে আমার হাতে আছে মাপুরু অসো আনি দেবু নলে এইখানে আমি কাইটা

0: শুনেলু কথাবার্তা শুনলু সব এটা মানে মাত্র মান ভাখা লাগছি মান লেখা জীবন জীবনে জিনিস নইলে আরি দাঁদা ফাঁদা
1: দাঁদা ফাঁদা হয়েছে তো
0: আরি জোর দাঁদা ফাঁদা আম পূর্ণ করুনি আর জোয়ার করে দেশ
1: গালুনি ভাই বোন মন জোয়ার জোয়ার
0: আলু জোয়ার লাগো

মীরা, সুদীপা, সুপ্রীতি, সৌরতপা, আকৃতি, পুয়া বিশু এবং সানাবহু প্রসন্না। অনুরোধ রয়েছে আপনার মোকদ্দর কা সিকন্দর কথাচিত্রের গীতটি পাই। গীতটি কণ্ঠদান করেছেন কিশোর কুমার। অঞ্জান গীতরে সঙ্গীত দিয়েছেন কল্যাণজী আনন্দজী। কথাচিত্র মোকদ্দর কা সিকন্দর।

শ্রোতাবন্ধু আপনার গীত শুণুথান গীতর মজা নেউথান্তু হলে এই কার্যক্রমর বিদায় দিন্তু আপনার রেডিও সাথে লীনানন্দকু রহুছি নমস্কার।